বিদ্যার্থীর অনুষ্ঠান প্রাথমিকর পৰা মাধ্যমিক বিদ্যালয়ৰ পাঠ্যক্রমৰ ভিত্তিত ছাত্রছাত্রীক সমৃদ্ধ কৰা একমাত্র অনুষ্ঠান প্রচারৰ সময় প্রতি সোম বুধ আৰু শুক্রবাৰে বিয়লি 5:45 মিনিটত।

সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদ

0: পিয়ল অর্থাৎ আপনার বাস গৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল, আমার বিকাশ।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। শ্ৰোতাসকলে শুনি আছে গীতিমালিকা অনুষ্ঠানত। এতিয়া শুনক মালবিকা বৰাৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা অজিত কুমাৰ বৰদলৈৰ, প্ৰযোজনা বিপুল বৰুৱাৰ।

0: সেক্টরটোর যখন শিপিনী জড়িত হয়ে আছে তেখেতসকলক আমি সহায় করা হব আর তেখেতসকল এই শিল্পটক আমি আগবাই নিয়াত সহায় হব।
1: খুব ভাল লাগিল শ্রী গিরেন সরকার, আপনি ইমানখিনি সময় দিলে আর কথাখিনি ইমান ধুনিয়াক আপনি বুঝাই কৈছে আজি রাষ্ট্রীয় হস্ততাঁত দিবসের দিনট। শেষত আমি কব পারো যে আমার হস্ততাঁত শিল্পক লৈ আমি আশাবাদী, আপনি আশাবাদী নহয় জানো?
0: হয় নিশ্চয়,
1: আপনি
0: মই আশা করিম যে অসম সরকারে তেওঁলোকৰ বিভিন্ন আঁচনি সমূহৰ যোগেদি ভারত সরকারে তেখেতসকলে রূপায়ণ কৰি থকা বিভিন্ন

শিশুবধ ভাওনা নেপাতিবি ঘরর চালতে শগুনক বহুয়াই মরণর সবাহ নেপাতিবি হির হির হবদ কাল রূপ ধরিল কাকনো বারে বারে খেদি তব হির হির হবদ কাল রূপ ধরিল কাকনো বারে বারে খেদি তব তোর পারতে জনম আমার পানি এই পিতৃ শক্তি আমার লুই তোর পারতে জনম আমার।

0: সহস্র হাতের দুপার বানি তোরে শক্তি কারি কারি আনি তোকে আমার ভৃত্য করি ধীর পবদ কাল রূপ ধরি কাকনু বারে বারে খেদি ধীর পবদ কাল রূপ ধরি কাকনু বারে বারে খেদি লুই তর বলিয়া বান তই তুলই নুধা পলি মিলিত লুই তর বলিয়া বান।
1: জয়ন্ত হাজৰিকাৰ কণ্ঠৰ গীতটি শুনিলে ইয়াৰ লগে লগেই আজিৰ বুলনিৰ পৰা মই ৰুণামণিয়ে বিদায় লৈছোঁ। নমস্কাৰ।

0: প্রথম পর্যায় গৃহ তালিকা আর গৃহ পিয়ন অর্থাৎ আপনার ঘরের গণনা হব। আহক আপনার সহযোগিতা দ্বারা ইয়াক সফল করু আর বিকশিত ভারত 2047 দিকে আরো একটা খোঁজ আগবাড়ু।
1: সংগীতা কাকতির কণ্ঠৰ এইবাৰৰ গীতটির কথা নমিতা ডেকাৰ, সুৰ শিল্পীৰ নিজা।

0: হয় সেই গামোচা গ্রহণ করে বা কিনে।
1: সেইটো কিন্তু একেবারে বেয়া কথা হে মাস্টার, তুমি লাগিলে হে গামোচা এখনকে দিয়া হে আমার হে তাঁত উৎপাদন হওয়া দিয়া হে বাহিরের পৰা হে মেশিনত আমদানি করে অনা হে গামোচা হে কেতিয়াও দিব লাগে বা হে ব্যবহার একেবারে পাইলে হে করবই নালাগে।
0: এতিয়া কথাটো হৈছে তোমার এই যে আমার ইয়াত হওয়া এই তাঁতশালত বোয়া গামোচাখনের যিখিনি পরিশ্রম সেই পরিশ্রম অনুযায়ী আমার তাঁতীসকলে কিন্তু মূল্যটো নাপায় আর দাম বেশি কারণে আমার মানুষে সেইখন লবলে নিবিচার বা কিনবলে নিবিচার।
1: হ্যাঁ মেশিনের হে উৎপাদন যদি খরচ তার লগত তোমার হে হাতেরে বনোয়া হে উৎপাদন খরচের যথেষ্ট পার্থক্য আছে। আমার হে তাঁতশালত বোলে হে যথেষ্ট খরচ হয়, সময়ের খরচ হয়, পরিশ্রম হয়, সেই কারণে হে দর দাম অকমান হে বেশি হয়। তথাপিও আমি হে জাতিটো লৈ যদি হে আমার টান আছে তেতিয়াহলে আমি সদায় হে জাতির গৌরব হে আমার তাঁতশালত বোয়া হে
0: গামোচা খনে হে
1: গামোচাই হোক বা তোমার হে কাপড় কানি মেখেলা চাদরে হোক সকলবোৰ বস্তু হে ব্যবহার করব
0: ব্যবহার করিব লাগে। ঠিকই কৈছা,
1: যেহেতু তুমি হে ইতিমধ্যে কৈছা হে স্বাধীন ভারত স্বাধীন হওয়ার আগৰ পৰা আমি হে তাঁত শিল্পত আমি হে কুটি শিল্পত হে যথেষ্ট আগবঢ়া, গতিকে সেই পরম্পরাক আমি হে আগবঢ়াই লৈ যাবলৈ হে প্রতিগৰাকী মানুহে চেষ্টা করব লাগে হে মাস্টার।
0: বিশেষকৈ তোমার এই অনুষ্ঠান সমূহে আমার যিখিনি সংঘ বা অনুষ্ঠান আছে যিয়ে বিহু আদি উদযাপন করে তেওঁলোকক দেখা যায় তারে কিছু সংখ্যকে এনে ধরনের বাহিরের যিখিনি আমদানি গামোচা সেইখিনি তেওঁলোকে কিনি আনি মানুহক বা বিশেষ ব্যক্তিক তেওঁলোকে সন্মান জনায়। কিন্তু বাহিরের পৰা আমদানি করা গামোচারে তেওঁলোকে যাতে সন্মান যাচিব নালাগে, আমি এইটো লক্ষ্য রাখব লাগিব বা সকলকে কব লাগিব যে বাহিরের পৰা আমদানি করা গামোচারে যাতে সন্মান কেতিয়াও না যাচে।
1: তুমি গামোচার কথা যথেষ্ট কলা, কিন্তু লগতে তোমার হে মুগাই হোক বা পাটেই হোক বা এই এই তিনিবিধ সামগ্রীরও কিন্তু আমার হে অসমত হে যথেষ্ট চাহিদা আছে আর অসমৰ লগতে হে ভারতের বিভিন্ন রাজ্য আর হে বিদেশতো তোমার হে পাট মুগা আর এরির কিন্তু হে যথেষ্ট চাহিদা আছে হে মাস্টার।
0: এই মুগা শিল্পই ভারতের এই যে জিআই টেগ, হেই জিআই টেগ লাভ করেছে,
1: এইটো আমার কারণে হে যথেষ্ট হে গৌরবর কথা নহয় না মাস্টার।
0: অর্থাৎ জিআই টেগ লাভ করার লগে লগে এই যে আমার মুগা কাপড়ের যেটা মূল্য বা তার যেটা গুণগত মানদণ্ড কিমান উন্নত এই জিআই টেগ লগোয়ার লগে লগে এই কথাটো উল্লেখ করা হয় বা
1: তার মানে হে রাষ্ট্রীয় বা আন্তরাষ্ট্রীয় প্রেক্ষাপটতো হে আমার গুণগত মানদণ্ড যে হে উপরত সেই কথাটো হে প্রতীয়মান হয়েছে আর হে ইয়ার চাহিদাও তোমার হে বিদেশত বাড়িছে।
0: জিআই টেগ লাভ করার লগে লগে সেইখিনি সামগ্রীর চাহিদা বেশি হয় আর সেই সামগ্রী সমূহ বিক্রি করার কারণে আমি এখন বিশ্বত বজার পাও। সেই কারণে এই আমার তাঁতীসকলক উৎসাহিত করব লাগিব মুগা শিল্পর যে তেওঁলোকে সামগ্রী তৈয়ার করে মুগা কাপড়ে হোক বা পাটর কাপড় এই এনে ধরনের বোয়া কাপড়বিলাক যাতে তেওঁলোকে আকৃষ্ট হয় ববর কারণে তার প্রতি আমি সজাগ হব লাগিব বা সেইখিনি গুরুত্ব দিব লাগিব।
2: এই মাস্টার কাইদি, এই তুমি মুগার কথা কইছাই যেতিয়া মই এইখিনতে কথা কেইটামান কওঁ। এই মুগা রেশম মানে মুগা সিল্ক, মুগা সিল্ক কেনেকে উৎপাদন করা হয় সেই বিষয়ে তুমি জানা জানো?
0: আমি আসলতে সেইবিলাক কিনোহে, কিন্তু কেনে ধরনের উৎপাদন করে কৃষকে কেনেদরে সেইখিনি উৎপাদন করে সেই বিষয়ে ভালদরে না জানো।
2: এই মুগা রেশম হৈছে এই পলু জাতৰ পৰা উৎপাদন হোৱা এবিধ রেশম। ই চুম, হুৱালু, দীঘলতি, মেজাংকৰি আদি গছৰ পাত খায়। মানে তোমাৰ এই মুগা পলুটোৱে তাৰোপৰি তোমাৰ বছৰটোত কেইবাবাৰো এই পলু পুহিব পাৰি। ছটা বা সাতটা মুগা লেটাৰ পৰা এডালকৈ আঁহ উলিয়াই একেলগে টানি পাক দিলে আঁহকেডাল লগ হৈ এডাল মুগা সূতাত পৰিণত হয়। এই অসমত উৎপাদন হোৱা এই উজ্জ্বল টান আৰু সোণোৱালী মুগা সূতা এই পৃথিৱী বিখ্যাত।
0: আৰু এনে ধৰণৰ সেই মুগা সূতা তৈয়াৰ কৰাৰ যিটো পদ্ধতি পলুৰ পৰা আমাৰ অসমৰ বাহিৰে পৃথিৱীৰ আন অঞ্চলত কিন্তু নাই বুলিয়ে মই জানো। সেইবাবে আন্তঃৰাষ্ট্ৰীয় বজাৰত এই মুগা কাপোৰৰ মূল্য বহু বেছি, বিশেষকৈ জাপান হওক বা আমাৰ আন্তঃৰাষ্ট্ৰীয় যিবিলাক দেশ আছে সেইবিলাকত বেছি কিন্তু ইয়াৰ সমাদৰ আছে।
2: আৰু সেইকাৰণে এই মুগা সাজ এযোৰ পিন্ধি যেতিয়া মহিলা এগৰাকী বা ছোৱালী এগৰাকী যেতিয়া ওলাই যায় তেতিয়া দেখিবলৈ বাৰু অতিকৈ সৈন নালাগেনে মাষ্টৰ কাইটি?
0: এনে ধৰণৰ সাজ যি সাজ আমাৰ অসমৰ বাহিৰে কতোৱে বিচাৰি পোৱা নাযায়
2: আৰু যি সাজ হৈছে অসমৰ সন্মান, অসমৰ স্বাভিমান।
0: এনে ধৰণৰ সাজ পিন্ধি বা এনে ধৰণৰ সাজ বাহিৰলৈ যদি আমি দিবলৈ যাওঁ তেতিয়া গম পাব যে অসমৰ কিমান উন্নত এনে ধৰণৰ পদ্ধতিৰ দ্বাৰা কাপোৰ তৈয়াৰ কৰে।
1: ভাৰতৰ বা বিদেশৰ হে ডাঙৰ ডাঙৰ হে ফেশ্বন ফেশ্বন ডিজাইনাৰেও তোমাৰ হে আমাৰ শিপিনীসকলৰ হে যি ফুলৰ ফুল বচা কাৰ্য ইয়াক হে ফেৰ মাৰিব নোৱাৰে হে মাষ্টৰ।
2: আৰু বিভিন্ন অনুষ্ঠানত, বিভিন্ন ফেশ্বন অনুষ্ঠানতো আজিকালি অসমৰ মুগা হওক পাট হওক এয়া প্ৰদৰ্শন কৰা হৈছে নহয়।
0: আৰু পৰীক্ষামূলকভাৱে, গৱেষণামূলকভাৱে এনেধৰণৰ মুগা কাপোৰৰ জৰিয়তে তেওঁলোকে সাজ পোছাক তৈয়াৰ কৰি আন্তঃৰাষ্ট্ৰীয়

0: সকলো স্পোর্টস ফর ইকোনমিক ডেভেলপমেন্ট
1: হয়
0: মানে যেটা আর্থিক যেটো হয় সচলতা
1: স্পোর্টস ফর ইকোনমিক ডেভেলপমেন্টত কেটামান বস্তু সুমুয়াইছে এই নীতির আন্ডারত দ্য স্পোর্টস ট্যুরিজম ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এক্সেট্রা স্পোর্টস ট্যুরিজমটো হল কি আপনার জায়গায় জায়গায় ট্যুরিজমটো কেতিয়া ডেভেলপ করে সে মই আপনার কও একটা উদাহরণ হিসাবে কাজিরঙ্গাত এখন পোলো ফিল্ড আছে পোলো খেলা তার যদি ইন্টারন্যাশনাল খেলাখন পাতিব পারো তার হোটেল বিজনেস তো ভালকে চলিব আমার টুয়াঙত টুয়াঙত ধর স্কাই ল্যান্ডিং যেটো আমি যাব পারো স্কাইটিং এইবিলাকত ইটো পাহাড়ের পা সিটো পাহাড়লে ল্যান্ড করব পারো তার যদি ইন্টারন্যাশনাল খেলাখন পাতা যায় তার হোটেল বিজনেস বা বাকি কমিউনিকেশন
0: আমার তেজপুরের ঠাকুরবাড়ি বাগানতে এখন পোলো গ্রাউন্ড আছে
1: পোলো গ্রাউন্ড আছে তেনেকুৱা যদি হেইটোয়ে কভার করেছে স্পোর্টস ট্যুরিজম বলে কইছে ট্যুরিজমের লগে লগে স্পোর্টসর লগে লগে ট্যুরিজম সেক্টরটো যাতে ডেভেলপ করব পারি হয়তো এটা মেইন স্টেজ এইটোয়ে হল আৰু এটা বস্তু করেছে আপনি সাব স্ট্রেংথ দ্য স্পোর্টস গুডস ম্যানুফ্যাকচারিং তার লগে লগে স্পোর্টস গুডস ম্যানুফ্যাকচারিং ইউনিট বিলাক খুলিব কইছে যেটো বস্তু আমার শিবসাগরত একটা সময়ত আছিল এটা ইউনিট আছিল অসমৰ ভিতৰত তাত ফুটবল বনাইছিলে বাস্কেটবল বনাইছিলে কিন্তু গ্রেজুয়েলি এই শিবসাগরৰ নামটো পাহৰিছো আজি তাত সেই বস্তুটো এতিয়া নতুনকে এই স্পোর্টস নীতিত সুমুয়াইছে কিন্তু তার যিজনে খুলিছিলে আজি 30 বছৰ আগতে এইটো কথা চিন্তা কৰিছিলে আমার লোকেলি যেবিলাক প্রোডাক্ট হয় ফুটবল লাগে আমার ক্রিকেট বল লাগে ব্যাডমিন্টনের শাটল কক লাগে এই গোটেইখিনি বস্তু আমার যাতে ইয়াত লোকেলি প্রোডাকশন হয় নিজের নিজের জায়গা বহুত কম হব বহুত লড়া ছলে সুলভ মূল্য পোৱা যাব আৰু এটা বস্তু আপনার যেনেকে কই থাকে আপনাদের সিএসআর ফান্ড যেনেকে অয়েল ইন্ডিয়া লিমিটেড এটা সিএসআর ফান্ড এটা থাকে সেইটো বস্তুকে নতুন
0: কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি
1: হয়তো এটা কইছে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি এই পিপিপি টু কি হয়েছে যে পাবলিকেও প্রাইভেটেও পাবলিকের লগত কর্পোরেট করে পেলায় পার্টনারশিপত ব্যবসায়টা চালাব পারে স্পোর্টস বেসড ব্যবসায় যেনে এখন সরকারের মাটিটো আছে কোনোবা এজন প্রাইভেট সেক্টরের মানুষে তাত একটা স্টেডিয়াম বনালে তার যে প্রফিট হব প্রাইভেটজনেও পাব গভর্নমেন্টেও পাব সেই কারণে পিপিপি যেটো মেইন এইমটো হল এইটো আৰু এইটোৱে হল এই স্পোর্টস পলিসির মেইন কথা আৰু এই গোটেইখিনি ইন্ট্রিগেল ইনস্টিটিউশন সব ইনস্টিটিউশনক একেলগে একগোট করা যেটো মেইন উদ্দেশ্য এইটোৱে স্পোর্টস এন্ড ইকোনমিক ডেভেলপমেন্টত এই সেক্টরটোত সোমাইছে এই নতুন ক্রিয়া নীতির আন্ডারত
0: 3 নম্বরতে আমি দেখিবলৈ পাইছো তাত রাখিছে যে স্পোর্টস ফর সোশিয়াল ডেভেলপমেন্ট
1: ইয়েস যিকোনো মহিলা স্পোর্টসত পার্টিসিপেট করব লাগে ইকোনমিক উইকার সেকশন সেইখিনি মানুষে যাতে খেলার যোগেদি কিবা একটা সংস্থান পায় আর্থিকভাবে দুর্বল সমাজের বিলো পভার্টি লাইনের মানুষখিনি কিবা একটা নিজের নিজের খেলা অনুযায়ী তেখেতক সংস্থাপন দিব পারি এই কথাটো নতুনকে ক্রিয়া নীতি সুমাইছে লগতে এনকারেজ দ্য ইন্ডিজিনিয়াস এন্ড ট্রেডিশনেল গেমস কিছুমান গাঁৱর মহিলা আপনি দেখিব বা পুরুষ দেখিব তেওঁলোকে কিছুমান পেং ফাইট যেটো আমি পেং ফাইট বা ইন্ডিজিনিয়াস গেম বিলাক এই গেম বিলাকত আমার চাহিদা কমি গৈছিল ধূপ খেল যেনেকে সেই কারণে ইন্ডিজিনিয়াস যেবিলাক গেম আছে যেবিলাক আগর আমার খেলিছিলে বেং ফাইটে হোক রসি টানাই হোক এইখানে স্পোর্টস এন্ড সোশিয়াল ডেভেলপমেন্টর সেক্টর সুমুয়াই পেলায় নতুন ক্রিয়া নীতিয়ে এটির উপর একটা বিশেষ গুরুত্ব দিছে এইটো কথা
0: আমি 4 নম্বরে কব বিচারিছো তেখেত সকলে রাখিছে যে স্পোর্টস এজ এ পিপলস মুভমেন্ট এটা মানবতার রাইজর জনসাধারণের একটা আন্দোলন বলে কব বিচারিছে গতি এই বিষয়ে আপনি আমার শ্রোতাক অকমান জানাবছন
1: এইটো হল পিপল মুভমেন্টস মানে কি এইটো মাস পার্টিসিপেশন অফ দি কালচার থ্রু ন্যাশনাল ওয়াইড ক্যাম্পেইন গোটেইখিনিকে লৈ পেলাই একটা ক্যাম্পেইন আন্দোলন হব লাগে স্পোর্টস আন্দোলন
0: স্কুল কলেজ
1: স্কুল কলেজ

0: প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহৰ গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: শ্রোতাই হিন্দী বোলছবির গীতর অনুষ্ঠানটি শুনে আছে। অনুষ্ঠানত এবার শুনক ধরতি কাহে পুকার কে বোলছবিত লতা মঙ্গেশকর আর মুকেশর কণ্ঠর এই গীতটি।

0: বাইদেউ চাকৰি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুন্টু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তারপিছত খরচ কর।
0: কিন্তু বা
1: সা উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
0: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
2: আচ্ছা, আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
4: অনুষ্ঠানত এইবাৰ শুনাবলৈ লৈছোঁ জিনেকি ৰাহ বুলছবিত লতা মংগেশকাৰ, মুকেশ আৰু সংগীবৃন্দৰ কণ্ঠৰ এই গীতটি।